0: কি বলে গেছে শুনুন,
1: তো বোঝা যাবে।
0: লাস অফ গেরেরো, জর্জ ইউনিয়ন, এডওয়ার্ড রবার্ট ওশেন, ফার্স্ট অফ চেনেক, চার্লস হেনরি অ্যাডাম নোরা, এডওয়ার্ড কিং, মিরো পালোমা, রাইট?
1: Right.
0: So, 1598, Hispanic female at Robert City, Barcelona.
1: Right.
0: Rank 4652608.
1: 11, I copy.
0: Fortunately,
1: what? 10 and 4.